সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি সোমবার, 1433 ভাস্করাব্দর শাওন মাহর আজি 31 দিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর 17 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ পঞ্চমী তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 4:58:40 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 5:54:25।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনৰ বিশ্বস্ত লগৰী।
3: চিত্ৰগীত অনুষ্ঠানত শ্রোতাসকলক এতিয়া শুনাবলৈ লৈছোঁ কেইখনমান অসমীয়া, পুনৰ কৈছোঁ কেইখনমান হিন্দী বোলছবিৰ গীত। প্ৰথমে শুনোৱা হওক এক ৰিষ্টা ছবিৰ এটি গীত, কুমাৰ চানু আৰু অলকা ইয়াগনিকৰ দ্বৈত কণ্ঠত।

অনিবার্য কারণবশত জেতুকা পাত্রর দরে ছবিত অনিন্দিতা পালর কণ্ঠর গীতি প্রচার কিছু ব্যাঘাত জন্মিছে, তার বাবে আমি দুঃখিত। চিত্রগীত অনুষ্ঠানত ইমান পরে শ্রোতাসকলে অসমীয়া ছবির গীত কেটিমান শুনিলে। অনুষ্ঠানটি শুনি আছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা।

0: নমস্কাৰ, হাতে বাতে সুৰৰ আৱেশ অনুষ্ঠানটিলৈ আপোনাক আদৰণি জনাইছোঁ। আপোনাৰ পৰিচয়টো জানিব বিচাৰিছোঁ।
1: মেৰা নাম হেমৰাজ যোশী হা ওর এসে আমি রাজস্থান সে বিলিভ রাখতা হুম, লেকিন ইয়াঁ পর গুয়াহাটি মে 20-25 সালো সে হুম। এসে আমার পূর্বজ ইয়ে পর থে পেলে, লেকিন চাইনা ওয়ার জব হুয়া থা তো ও সব ওদের রাজস্থান ওয়াপিস লে গে থে, মে ওয়াপিস আয়া হুম। হ্যাঁ
0: হয়, ইতিমধ্যে শ্রোতাসকলে জানে মই বর্তমান উপস্থিত আছো পামহিস্থিত ডাকিনী পাহাড়ৰ ভীমা শঙ্করত। আর এই মন্দিরটলৈ প্রবেশ করার সময়ত মই এজন ব্যক্তিক দেখা পাইছিল যিয়ে জিরণি চৰাত বহি এখন কিতাপ পঢ়ি আছিলে, আৰু সেই ব্যক্তিজন কোনো নহয়, আপুনি। আপুনি যেহেতু মন্দির ভাগৰ কথা নিজাববীয়াকৈ অধ্যয়ন কৰি আছিলে, গতিকে মই আপোনাৰ পৰা জানিব বিচাৰিছো যে এই মন্দির ভাগৰ বিষয়ে আপুনি কি কি কথা জানে।
1: কি আমাৰ আসাম কে লিয়ে গৌৰৱ কি বাত হে কি আমাৰ ইয়াৰ পৰা দ্বাদশ জ্যোতিৰ্লিংগ মে এক এ ভীমা শংকৰ ডাকিনী পাহাৰ পৰ যো শিৱপুৰাণ মে বৰ্ণিত হে ৱো ইয়াৰ পৰ উপস্থিত হে। ইয়ে মহাদেৱ কা সাক্ষাৎ শিৱলিংগ ভূ জিস কহতে হে স্বয়ম্ভূ আমাৰ আপনে আপ প্ৰগট হোৱা শিৱলিংগ হে, ইসকো কিছি নে বনায়ে নহি হে। তো ইয়াৰ পৰ আকৰ কে যো পূজা পাঠ কৰতে হে, আপনি মন কি কামনায়ে ৰখতে হে, আচ্ছি কামনায়ে, এসা নেই কই বুরি কামনা রাখ দি, বুরি কামনা ইয়াঁ পর পুরি নেই হতি হ্যাঁ। ইয়াঁ পর মন কি যো আচ্ছি কামনায় হ্যাঁ, জন কল্যাণ কি, আপনে কল্যাণ কি, আপনে পরিবার কে কল্যাণ কি যো কামনায় হ্যাঁ, ও ইয়াঁ পর অবশ্য পুরি হতি হ্যাঁ। ইয়াঁ পর জেসে রুদ্রাষ্টাধ্যায় কা পাঠ করলো, শিব মহিমন কা পাঠ করলো, ওর শিব পঞ্চাক্ষর কা পাঠ করলো, ওম নম শিবায় ইয়া নম শিবায় সাম্ব সদা শিবায় নম ইসকা জাপ করলো, ওর শিব পর শিবলিঙ্গ পর জল চড়া দো, ওর উসকে যথাশক্তি আপনা ধূপ বাতি করকে উনকা পূজা করলো, ইসমেন উসকা বহুত পুণ্য হ্যাঁ, ওর ইসকা বহুত শাস্ত্রোক্ত বিধান হ্যাঁ, ওর মহত্ব বহুত আচ্ছা হ্যাঁ। ইয়ে ডাকিনী পাহাড় কাজ বর্ণন আয়া হ্যাঁ ভীমা শঙ্কর কে লিয়ে, তো আবি আমারে 2017 মে জব বিজেপি সরকার বনি থি, তো উনোনে বিজেপি সরকার নে মহারাষ্ট্র সরকার কে সাথ মে এক ইয়ে কেস ফাইল কিয়া থা কি ওয়াঁ পর যো আপকা ভীমা শঙ্কর যো মান রে হ্যাঁ আপ, উসকে ডাকিনী পাহাড় কাজ শিবপুরাণ কে অনুসার যে ডাকিনী পাহাড় পর উসকা বর্ণিত হ্যাঁ, তো ওয়াঁ পর তো কই মহারাষ্ট্র মে পাহাড় হ্যাঁ নেই, ও ময়দান হ্যাঁ, তো ওয়াঁ পর ডাকিনী পাহাড় কহাঁ হ্যাঁ। জেসে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মে আতে হ্যাঁ, সৌরাষ্ট্র সোমনাথন তহ শ্রীশৈল মল্লিকার্জুনম উজ্জয়িন্যাম মহাকালম ওঙ্কার মমলেশ্বরম পরল্যাম বেদনাথম চ ডাকিন্যাম ভীমশঙ্করম সেতুবন্ধেষু রামেশম নাগেশম দ্বারকাবনে বারাণস্যাম তো বিশ্বাসম ত্রিমুখম গৌতমী তটে। তো ইয়াঁ ডাকিনী পাহাড় কা বর্ণনা হ্যাঁ, তো যো ডাকিনী পাহাড় হো আমারে আসামে হ্যাঁ, আসাম যো হেসি মান্যতা হ্যাঁ কি ইয়াঁ পর আসুরী ক্ষেত্র হ্যাঁ, ইয়াঁ পর আসুরো কা রাক্ষসো কা রাজ থা, তো ডাকিনিয়া যো ডাকিনী যো থি ও ইয়াঁ পর আকে তপস্যা করতি থি, ও ডাকিনী ইয়াঁ পর মিলেগি, উসি কে নাম সে ইয়ে ডাকিনী পাহাড় পড়া হ্যাঁ। ও ডাকিনী মে যো শিবলিঙ্গ হ্যাঁ স্বয়ম্ভূ আপনে আপ প্রগট হুয়া ও ইয়ীঁ পর হ্যাঁ, ওর ইয়ে শিবপুরাণ কা ও বাত বোল করকে ওয়াঁ পর কোর্ট মে হামনে ইয়ে কেস জিতা হ্যাঁ, ওর বাস্তব মে ইয়েই

0: খুব সুন্দরক তুমি গীতটি পরিবেশন করিলা। তুমি যেহেতু 2025-26 বর্ষর ভারতীয় বিশ্ববিদ্যালয় সন্থা AIR উদ্যোগত আয়োজিত 39 সংখ্যক আন্ত বিশ্ববিদ্যালয় যুব মহোৎসব প্রথম আর তৃতীয় খিতাব অর্জন করবলে সক্ষম হয়েছিল বাদ্যযন্ত্র, গতি তার বিষয়ে বিতংভাবে জানি বিচার তোমার।
1: হয়, মানে AIR মানে স্যাক্সোফোন প্লে করেছিল ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টস হলত। আর মই এই বিশাল যাত্রাট প্রথমতে মই আসলে বিশ্ববিদ্যালয় পরিবেশন করেছিল স্যাক্সোফোন, আর মোর জীবনের ফার্স্ট টাইম মই স্টেজত পারফর্ম করেছিল মানে যেতিয়া। তারপর মানে GS দাদাজনে কলে যে তই এনেকে এনেকে যাব পারিবি, মানে AIR এনেকে এনেকে আমার প্রোগ্রাম হয় তো ইয়াতে যাব পারিবি এনেকে কলে। মোর মানে ভয় লাগিছিল বহুত, কারণ মই এইবোর অনুষ্ঠান পরিবেশন করা নাছিল ইয়াত কেতিয়াও। তারপর তেওঁলোকে কলে, তারপর মও গলো, পিছন মোর লগত সহযোগিতা করেছিল কপিল মদাহী দাদা আর দিব্যজ্যোতি তালুকদার দাদা, তেওঁলোকে মোর লগত বজাইছিল আর সহযোগ করেছিল। আর তাদ মই প্রথম আমার গুয়াহাটীত হয়েছিল ডন বস্কো ইউনিভার্সিটি, তাদ মই সোণর পদক অর্জন করলো, খুবই ভাল লাগিছে তাতো। তারপর তার নেক্সট স্টেজ তো মোর চেন্নাইত হল, তাতেও মোর যেহেতু সমূহ ইউনিভার্সিটি বহুত আহিছিল ভারতবর্ষর, গতি খুবই ভয় লাগিছিল, ইমান ট্যালেন্টেড স্টুডেন্ট আহিছে, তার ভিতর মই থার্ড পজিশন পাবলে সক্ষম হয়েছো, গতি মানে খুব একটা গৌরব অনুভব করেছো নিজেই। কারণ আর মোর স্যাক্সোফোন শিক্ষা বেশিদিন হওয়াই নাই, ছমাস হওয়াই নাই, গতি ইমান কম টাইমত এইখানে করব পারছো, মোর নিজের নিজের মানে খুব ভাল লাগিছে।
0: আর বহুত বহুত অভিনন্দন জানালো,
1: ধন্যবাদ।
0: পুনর কিবা এটি শুনিব বিচারিম, কি শুনাবা?
1: মই যেহেতু বাহি বজাও, গতি এটি বাহির সুর মই তুলিব চেষ্টা করছো।
0: ঠিক আছে।

আর জীবন যৌবন গোল এই মৃত্যু অপরাজয় তেনে মৃতক নল মাইকিয়া কত জোয়ানর মৃত্যু।

รอนกลั่นตอนเฮารอนกลั่นตอนเฮารอนกลั่นตอนเฮารอนกลั่นตอนเฮาเฮ้ยมูฮูร์ตเลยยี่มูฮูร์ตเตมูร์ที่มันตเตเข็คุกทรุดตัดตีเรนหายมารันรอนกลั่นตอนเฮารอนกลั่นตอนเฮารอนกลั่นตอนเฮารอนกลั่นตอนเฮาআজি ঝনঝনাই মোরা গণন জোয়ানর মারানা গমগমাই আজি গমগমাই জয় প্রতিজ্ঞা ধ্বনির হে মোর রাষ্ট্র নিয়তির রূপ ধরি কাপুর শত্রুর বিদারিম বক্ষ করিল লোপন দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত নহও কোন সক্রান্ত যে সক্রান্ত মোর দেহ ধ্বজার হয় বর্বর আঘাত অকাল পতন রণ ক্লান্ত নহও রণ ক্লান্ত নহও রণ ক্লান্ত নহও রণ ক্লান্ত নহও।

যাব দাম্ভ তর্ক যাব ভারত সিংহ আজ জাগ্রত হয় প্রতি রক্ত বিন্দুতে সহস্র শহীদর সাহর অতিচ উজ্জ্বল হয় নর রক্ত লুলুক্কর রাজ্য।

সৈতে জড়িত করুণ ঘটনা আর ব্যাপক মানবীয় দুঃখ কষ্টক স্মরণ করার উদ্দেশ্যে শোণিতপুর জেলা প্রশাসনের উদ্যোগত আর দরং মহাবিদ্যালয়ের সহযোগত তেজপুর স্থিত দরং মহাবিদ্যালয়ের NEC সভাকক্ষত বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আরম্ভণিতে দরং মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পলশমণি শইকীয়ায় আদরণী ভাষণ আগবাই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে। শোণিতপুরের আয়ুক্ত আনন্দ কুমার দাসে নবপ্রজন্ম দেশের রাজনৈতিক আর সামাজিক ইতিহাসের বিষয়ে অবগত হওয়াটো অতি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে। তেও পলাশি যুদ্ধর পর আরম্ভ করে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন বিস্তার আর 1947 সনের 14 আগস্টর এই দিনটি ভারত বিভাজনলৈকে সংঘটিত বিভিন্ন ঐতিহাসিক পরিঘটনার বিষয়ে আলোকপাত করে। লগতে বিভাজনের সঙ্গে জড়িত করুণ পরিস্থিতি মানবীয় দুঃখ কষ্টর বিষয়ে উল্লেখ করে নবপ্রজন্মক ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টির বিষয়ে অবগত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে। অনুষ্ঠানত বক্তা হিসাবে দরং মহাবিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর কঙ্কন ডেকায় বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসের তাৎপর্য আর ভারত বিভাজনের বিভিন্ন কারকর বিষয়ে বিস্তৃতভাবে বক্তব্য আগবায়। বিভাজন আরর ঐতিহাসিক পরিস্থিতি সেই সময় সংঘটিত বিভীষিকাময় পরিস্থিতির বিষয়ে আলোকপাত করে। উল্লেখ করে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের অন্তিম পর্যায়ত ভারত বিভাজন সংঘটিত হলেও ইয়ার বীজ ঔপনিবেশিক শাসনের বহু সময়ের আগতেই রোপণ করা হয়েছিল। অনুষ্ঠানত ভারত বিভাজন বিভীষিকার উপর এখন তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আনহাতে দেশের 80তম স্বাধীনতা দিবস উদযাপনের সঙ্গে সংগতি রাখি হর ঘর তিরঙ্গা উদযাপনের অংশ হিসাবে শোণিতপুর জেলা প্রশাসনের উদ্যোগত বিভিন্ন বিস্তৃত কার্যসূচী গ্রহণ করা হয়। ইয়ারে অন্যতম কার্যসূচী আছিল তিরঙ্গা কনসার্ট। ভূপেন হাজরিকা কলাভূমিত এই তিরঙ্গা কনসার্টত জেলাখনের কেবাগরাকিও শিল্পীয়ে অংশগ্রহণ করে। একদরে তেজপুরের সাসফিল্ডত পড়া সাইকেল রেলি, তিরঙ্গা যাত্রা আদি বিভিন্ন কার্যসূচী রূপায়ণ করা হয়। অসমৰ অস্তিত্ব রক্ষা আন্দোলনের প্রথমগী মহিলা শহীদ তেজপুরের জিয়রী বৈজয়ন্তী দেবী উপাধ্যায়ের স্মৃতি দিবস সম্পন্ন হয়। বৈজয়ন্তী দেবী উদ্যানের প্রতিমূর্তিত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, স্মৃতিচারণ সভা আদির আয়োজন করে প্রাক্তন ছাত্রনেতা আর বিশিষ্টজনে বৈজয়ন্তী দেবীর স্মৃতিচারণ করে। অসমৰ সংহতি সমন্বয় স্থাপনত গোর্খা সম্প্রদায় তাহানিরে পৰা আগবড়া অবদানের কথা রূপকোঁৱৰ অসমীয়া ডেকার উক্তিত নিহিত হয়ে আছে বলে মন্তব্য করে প্রাক্তন ছাত্রনেতা শান্তনু মহন্তই। নেপালী আর অসমীয় ভাষাত পরিবেশন করা হয় ও মূর আপনার দেশ। 16 আগস্টর দিনটুত অসমৰ অস্তিত্ব রক্ষা আন্দোলনত শহীদ হওয়া বৈজয়ন্তী দেবীর 47 সংখ্যক স্মৃতি দিবস পালন করা হয়। পুখুরীত গা ধুবলৈ গৈ সলিল সমাধিগতে নিজ বিহগুড়ির 23 বছরীয় যুবক জিন্তুমণি নাথর লগরিয়ার সঙ্গে পুখুরীত সাঁতুরিবলৈ গৈ সলিল সমাধি হয় যুবকজনের। যুবকজনের মৃত্যুত অঞ্চলটুত গভীর শোকর ছাপ পড়িছে। তেজপুর সাহিত্য সভা আর ভারতীয় রেডক্রস সোসাইটির শোণিতপুর জেলা শাখার যৌথ উদ্যোগত তেজপুরত রক্তদান শিবির সম্পন্ন হয়। রক্তদানত অর্ধ শতাধিক লোকে অংশগ্রহণ করে। রক্তদানের দরে পবিত্র কর্তব্যত প্রতিজন ব্যক্তি জড়িত হওয়া উচিত বলে মন্তব্য করে তেজপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বীরেন দাসে। রক্তদান প্রতিজন সুস্থ মানুষের অভ্যাসত পরিণত হলে জনকল্যাণ সাধিত হব বলে মন্তব্য করে ডাক্তর অশ্বুত হাজরিকায়। উল্লেখ্য যে দেশের স্বাধীনতার পবিত্র দিবসের সঙ্গে সংগতি রাখি রেডক্রস সোসাইটি শোণিতপুর শাখা আর তেজপুর সাহিত্য সভায় সংযুক্তভাবে দিনজোড়া কার্যসূচীরে রক্তদান শিবিরের আয়োজন করেছিল। তেজপুরের মহাভৈরব আরক্ষী চকীর অন্তর্গত পড়ুয়া ভিতরসুতি অঞ্চলত 14 আগস্টর বিয়লি এক শোকাবহ ঘটনা সংঘটিত হয়। দুই কিশোর সলিল সমাধি ঘটে উক্ত অঞ্চলত। উল্লেখ্য যে স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীত পড়ি থাকা তথা ভিতরকুটির আব্দুল সালামর পুত্র ইরফান আলী আর প্রতিবেশী সিরাজ আনসারির পুত্র সুলতান আনসারি বিদ্যালয়ের আহি ঘরতে শুই আছিল। তেনেতে প্রতিবেশী এটা পরিয়ালর একে বয়সরে এজন কিশোরে দুয়োকে মাতি লৈ যায় আর মরা ভরলিত গা ধুবলে ওলায়। সেই সময় ইরফান আর সুলতান নৈর গভীর অংশত সময় পড়ে আর আনটি কিশোরে আহি এই বিষয়ে ঘরত অবগত করার পিছত অভিযান চলাই শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে। তেজপুরের পুরনি পুলিশ লাইন নিবাসী তথা এগারী জ্যেষ্ঠ অধিবক্তা সমাজ হিতৈষী দুলুমণি সিংহর 14 আগস্টর দিনা আকস্মিকভাবে বিয়োগ ঘটে। তেজপুরের অধিবক্তা সমাজের সমাজের বিভিন্ন বর্গর লোকক শোকাহত করেছে এই খবরে। তেজপুর লোকসভা সমষ্টির প্রাক্তন সাংসদ প্রয়াত ডক্টর পূর্ণনারায়ণ সিংহ
মানুহৰ জ্যেষ্ঠ পুত্ৰ

0: মোবাইল চার্জ করবো লাগে
1: মগজটো চার্জ কর
2: এনে রাজহুয়া পোর্টত ফোন চার্জ করলে